0: ইসলামী উদারে হুম কুলদুমন তক মামেদ ফিকুর কুরু
1: আলবাট্রস ফিয়াগন্ড এমমি দিগু দোনি
2: আলবাট্রস দুনিয়াকি বড় বড় ফিয়াগন্ড লিপফাবা কান্ডুমতি দুনি মি দুনিগে হায়াতুগে নুয়াদিহ দে পার্সেন্ট হেদ কুরানি কান্ডুমতি গ মি দুনি এগ মঙ্গন্ননি হামেকানি বিসসেলুমা মি দুনিয় লিবিগেম বা এমমে খাস সিফেকি হুট্টুমেন্নেতি আদিয়া খিলাফ গিনাইর উদুহুম এসরুমে মি উন্দগু মাসেকে ফুরিহাম কুরানি এসরুমেঙ্গে উদুহুমুগে বট্টফাড়িয়া নুয়ত উদুহুম গেঙ্গুলে উসুল গেন্ন কুডকুড বদলেকে সববুম আলবাট্রস দুনি উদুহুমট্টকা এসরুগে দিগু ফিয়গণ্ডু বয়া দেকোলু মিশ্রাব হামেকানি হুলুওয়ালুমু ফুদে মিগত ফিয়গণ্ডু হুলুওয়ালা হুলুওয়ালুমুগে সববুম ফিয়গণ্ডু জেহুমেন্নেতি এতক গডিরকং উদুহুমুগে কাবিলকং মি দুনিয় লিবিগেমবে মি দুনিগে দে ফিয়গণ্ডু এমমে বুডং হুলুওয়ালুমু দে ফিয়গণ্ডুগে দিগুমিনুগ 3.5 মিটার ফুটুন্নমা 11 ফুট 6 ইঞ্চি হুরে মি এহেন এভেস দুনিয়ক লিবিফওয়া দিগুমিনেন্নু উদুহেমুন দিউমুগ ব্যাগে হাকতেয়া ব্যা বেনু কোগ্গেন মি দুনি এগে হাম মিশ্রাবর জোয়াবে জব্বুগ বাহাকত রাড়ুবাণীতকুং মি দুনি সালামেবণি গুদুগুদুলব্যাগেন উদুহুগেন এহেঙ্কমুং ফিয়গণ্ডু জাহালুমেন্নেতি এতক গডিরুতকে বন্দেন উদুহুমুগে কাবিলকং মিসুরল্লিবিগেনবে একমকু সুয়ালকি মিফদ উন্দুগু মসকতে মিসরু কুরণি কিহিনেন হেয়ে মিহা বারা কাবিলকং মিসুরল্লিবুনি কিহিনেন হেয়ে হাম ইয়াকিনুমিস মিহা দিগু ফিয়গণেন হুলুওয়ালা এহা গিনেরু বেহেট্টুমা গিন আদদিগে হাকত বেনু ওয়ানেকমং আহরুমেন বিসনে ফিয়গণ্ডু হুলুওয়ালা বিদ্যাং আহরুমেন ইনসানুগে দেয় দেফরাত দমালাগেন কুড ইরুকুলকম মডুকুলিয়স আতুগে মাসলস দ গুলাকা থাদুবে এত তিরুকুলুমং আহরুমেন জহিদে নামবেস আলবাট্রস এত গডিরুতকে বন্দেন হুট্টুমেন্নেতি এ উদুহেনি ফিয়গণ্ডু হুলুওয়ালাগেন ওভে মিকম ওয়াগু বালালুমুং ইঙ্গুনি মি দুনি এহা গিনেরু এহা বড়ু ফিয়গণ্ডেন হুলুওয়ালাগেন উদুহেনি ফিয়গণ্ডুগে খাসিত হুগাওয়া থালুলুমুগে নিজামে বেনু কোগ্গেন খং মি দুনি উদুহেমুন দায়রু মি থালুগে নিজাম বেনু কুরুমুং ফিয়গণ্ডু হুলুওয়াগেন উতুম বেনু ওয়ানি বর কুড মিম্বরেকে হাকতে আহরুমেন ইনসানু না খিলাফ মাসকিউল হাকতে মি দুনি বেনুমেন নুয়ে মেদুনু কেন্ডি এত দুয়হে নুয়ত এতং হাফতায় আদি বাই ফাহারু এত মস্তকে বন্দেন হাকতাগে কুডকুড মিম্বরে বেনু কোগ্গেন মি দুঞ্ঞং উদুহেবেনি মিহেন বেগেন হাম ইয়াগিনুমেস আহরমেনং এঙ্গে কামকি মিফদ ফুরিহাম নিজামে হাম ইত্তিফাগকুং উফেদিগেন নুদানেকং মি দুঞ্ঞং মিফদ ফুরিহাম নিজামে দেব্বি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলাঙ্গেই মি দুনি দিরিউলুম বেনুমবা এম্মেহা কঙ্কং ফুরিহাম কোদ্দেবে রসকলাঙ্গে এহে মখলুগুন তকে কে এফদাং মি দুনি বেস হিমায়ে কোদ্দেব্বা এয়া বেনুমবা কন্তত ফুরিহাম কোদ্দেব্বি আল্লাহ নাহল সূরাতুগে একলাঙ্গে ওয়াহী কুরেবি বাস ফুড়িগে মানাগাবে উডুগে জাব্বুগ কিয়ামং কুরাবাফাওয়া দুনিত এউরেন নুদেকেনি হেয়ে এতকেতি উদুহে গুতুগ আল্লাহ মেনুবি নুহিফাহট্টাবে ইমাম বাবেকং হাম কশবরং একমুগা হেকিতকে ওয়াকং কশবরে

0: ইসলামী উদরে হুম কুলদুমন তক মামেদ ফিকুর কুরু
1: হুনারবেরি ফারমাবেরিয়া
2: ইনসানুকে গেদরু জিনাত তেরিকুরা বিদান আমিল্লা হালিতা বরব বড জিনাত তেরিকুরা দুনিতকে ওয়াখং এগে বা আহরু মেন উলে মা হাউলা গেদরু রীতিকো জিনাত তেরিকুরা ফদান হালিতা জিনাত তেরিকুরা দুনিতকে বিসবে মিফদ দূনিতহুগে মিফদ সিফতহকি নুত এসরুমেন কুরা মিফদ কন্দতককি আজাবুয়ে আন্তরিসওয়াফদ গুতকং এসরুমেন কুরা কন্দতককি এসরুমেনগে বাই দূনিতং হালি জিনেতেরি কুরানি বাই জিনেতেরি তকেতি হোদন নুকুমে ইফদ তকেতি হোদাগেন আস ফিরহেন দূনিগে সাইজ আদাগে কুতরে বরওয়া দূনিগে বাবতে কমগাওয়া বোয়া বার্ড এসরুগে হালি বিনাকো কুলজসা জিনেতেরি কুরানি ইমারা কুরুমগে ফান্নুয়েরি ফদান মিকমটকা ইত সতেক কুদি গোফিকোলুতকা হালি জিনেতেরি কুরুমা বেনুমবা সামানুতং হোদা ইকুরে এগে তেরেগা গোফিকোলু কোলুগে ইতুরুং মারুয়েফাওয়া কোকালুগে ফিয়াগান্ডা একি দূনিতহুগে একি কুলকুলাগে ফ্যাত্তকা পার্সাল কারুদাস কোলুকোলু ফদ তকেতিবে সুরেদানে খাসকো নুকুলহুন্ন তকেতি গিনাওয়ানে এই এসরু নুকুলিয়া বরাবুড লোবে কুরাতি এফহু এগে হিয়াবহিকমুগ দে

0: মুন্না কবা কি হিনাকে দেড়া হিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না রাঙ্গাল কালো মেং দেড়া হিয়া
0: আফনাস দেড়া হিয়া মুন্না মুন্না কম বড়ামেকে দাক্কা আফুন আতা
2: মুন্না তি হে বরকো হেন্না হিন কমেন নে আফুন তি কাং কোলান না
1: তি কো দুন হাউদা হাই রাঙ্গালায়ে তিহেন মুন্না এ কহি আহ হাল বলা ফে মুন্না সকাং কাং কো দেন না হে দি মুন্না আবারা উপাবে
3: Me, Hussein Wahid, in

0: আর মেনা দেনলি বিফয় বা হাকে কি মেসেজ কি ইবারা কুরু মেসেজ ইংগে তো মি মেসেজেস আর মেনা হিসা কো ফপানি হাতে তিনে একেন হাই নুয়ে ফহে নুয়ে মি নাম্বার টেক্সট মেসেজ কুন মাদু লাফস তকে একমকু বনেতেম বেনু বি কুরিহা বা হাকে অন্ড হিতুন মি মেসেজ গ বানি পুনে দিফা
1: আদাগ মতিন আদিবেস পায় ফহার উদেজড সাবে হেটে একং হিঙ্গি ফহং আম্মাস ভেজে ekan hutteni kongiraku kamen ahanna kannenge aharin beenum vi hamaikani komeves mihike gaatuga miwahaka bunelon
0: aadavikin behette te joodu sa ekuga ulunu dostan maasige tere gelligen daata maafahum ves hiddatikama falukan as vannani dirulumge emme kudikudi mifada aadata hoge tere মিহা দরতিয়েস এমিহা কায়কো উফেদিফাবা কুদিকুদি আদতং হিতুম ফুহেলুমাকি এহা ফাসেহ কামেনো এহেনো এই এভেস আডে পাডেনেতি হিমেন কামায়কোয়াস হিড রোপালা হান্দান্তা

কই এহেন কামুং শাকুতাকা ওয়াহুম দকুং এফয়বানি একি বাবেগিন ইনসানায়া ইং হামাই গা মশওয়ারা কোরেবিগেনওয়া এবিস কামেন এ গুরুওয়ানু গায় কোলেবিগেনেন নুয়ে মিগুতং কেরিতে কুরওয়ানা সিকুন্ডি গে হুকুমা একাম গে হিদায়েতো আলগন মেন বিসনা গান্নান জেহে মিগুতু গে মাতিন দুনিয়ে গা লেভি এমমে হাতা কেচা এতকে তিগে তোবি ইয়া দেনেগ তোমাশা একাম গে গানুনু তং হোদা বেলমাং আঙ্গাওয়া ফাবে একাম গে সাবুং আল্লাহ গে কুলদুম মন্তকামা একলাং গে হেদদেবি তকে তিগে ফুরিহম কান্দানে একান তাসাবুর কোগ্গতু মটকা বিসনাফি কুরু কুরমা আঙ্গাওয়া ফাওয়া এঙ্গে ওন্তকুন লিবেনি হাসিল ওয়ানি বিকামুগে মানা একামুগা সিকুন্ডে দক্কোয়া দেবি আলি মাগু ইসলামি ইলমু বেরি বিসনা ফিকুরু কুরমুগে বাবুগা পায়াং কুরাওয়া ফাওয়া এতকিং আয়াতুগে শারহায়া বিসনা লায়র ওয়েসেঙ্গেনি দেওয়ানে দেখামেন্নু বিসনু তেরি একং কামুগে মাচ্চা নজর হিংগান জেহে মিমবরু একামুগে সাবাবুং লিবিগনে ওয়ে হিদায়াতুগে তেদু মাগু বিসনা ফিকুরু কুরামি হুন্না ইবরাতং হুরি এগতুগা মিগতুং আল ইমরান সূরাতুগে সতে কানুয়া দিহাওয়ান আয়াতুগা বায়াং কুরাওয়া ফাওয়া মানাগে হাগিগে ফাড়ুয়েগেন দানি এ আয়াতুগে কুরিগ আয়ে সতেক আড্ডি হানুয়াওয়ান আয়াতা ফাহুগাওয়া সতে কানুয়া দিহে ইব্বান আয়াতা গুড়িগে মানা কুরুমু কঙ্কশাবরু মিতিং আয়াতুগে মানায়ং এন নজর কুম্বেলুমু এ মেফুরতমা সতেক আড্ডি হানুয়াওয়ান আয়াতুগে মানাগাওয়ে উডুতকা বিমুগে বেরিকা মেলকুয়েগেন ওয়ানি আল্লাহশে আদি আল্লাহি কমে কামেগে মাচ্চামে কুড়দমন্ত রসকালাঙ্গে আল ইমরান সূরাতুগে সতে কণুদি হওয়ান আয়তা সতে কণুদি হেওয়ান আয়তুগা ম্যাং আল্লাহ ওয়াহি কুরাওয়া ফাওয়া বাসফুলগে মারনা কাওয়ানি হামকশবরুং উডুতকা বিং হেদ্দেও মগাইয়া রেদুয়া তাফাতু মুগা বুদ্ধি গহুল ওয়েরিন কশবর ওয়েগেন হুরি হেকিতকেবে এবামি হন্নাকি কোলত্তি বেগেন্না ইশিনতি বেগেন্না ওশোওয়তি বেগেন আল্লাহু হান্দমাকো উডুতকা বিং হেদ্দেও মামেদু ফিকুরুকো উলেমি হুননে এবামে হন্দন্নাওয়ানে আলামেগে বেরি রসকালাকো ইবারসকালাঙ্গে মিতকেতি হদ্দাওয়া ফাওয়ানি বাতিল গতুগে নুনে ইবারসকালাঙ্গে হুস্তো হিরওয়ান্ত কামায়ে ফহে নারকাগে আযাবুং আলামেন দিন্নাওয়ান্দে ইসবিদিয়তিং আয়াতুগে মানাগে আলিগা আল্লাহুগে কুলদুমন্ত কঙ্কশবর কোয়াগিন কোদ্দে হিকিতহুগে ওয়াহাক ওয়ারবে সাফ কোং ওলুম ফিলা উডুতকা বিং হেদ্দেওমগেয়া রেদুয়া তকুরারুমুগা বুদ্ধিগে বেণু কুরামি হুন্নং হুরি হিকিতকা এবে মি হুং হালুগে দুলুন দন্নাওয়া দেন্নমগে হেকিবস এঙ্গি ফাড়ুয়ে মি আল্লাহ দুনিয়ামতি গা লেভি আয়ত্ত কণ্ণুয়ত হেকিতক বিসনা বুদ্ধিগে আহুলুয়েরিঙ্গে বাস এবে মি হুঙ্গে হেকিবুং মিফদ ইলমুগে আহুলুয়েরিন নাকি একং কামামেদু হোদা বালা সায়েন্সগে আহুলুয়েরিং কং কশবরু

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ঈশা সুয়ালে কুরন্তা
1: কব্বালা
0: দিবেহি বহুগ সুকুম কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফু সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গাল ফেমবেরুং এমে ম্যাক কবুনানি কি হিনে
1: নানে ফুল ফিলব
0: ওয়ার রাঙ্গাল ওহে তা ফেন্নিগু মে বুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হিফু মাড কবলা কি কুরন কুরা সুয়ালে তমি
0: মি তৈয়ারওয়ানি দিবেহি এফ এম গেনস্তে শাবিয়নি প্রোগ্রাম
1: শাবিয়নি প্রোগ্রামে দিবেহি বহুগ সুয়ালো আন্না কংগনে কো আন্নানি
0: কমমে হুকুরু আদি হনিহেরু দোহেগেরে আগগাটি তিরিহুগা
2: শাবিয়া

0: নদীহে কে মেঘর্স তিবে ইয়ে ফেমং আর মেন কুড়িয়া মিগেন দিয়া টি টাইম রিকোয়েস্ট টু মি শোগ আর মেন মিগেনেস তিনি মেয়েদ লাঞ্চ ব্রেক মি শোগ আর মেন একাকুন দেকা কুড়িয়া গেন দিয়েরো তিবে ফুন্ন বাণী ফুরসত হুড়ওয়া লাফা মি গাড়িগা আদে মেয়েদুগে টি টাইম রিকোয়েস্ট টুগে হিমনালং ওই বাকি দাবেন ওইকম বাণম মেসেজ করলাম এগাড়ি গভর্নমেন্ট লিবিগেন দিয়া বাই রিকোয়েস্ট তাম মেয়েদুগে টি টাইম রিকোয়েস্ট টুগে আর মেন মিগেনেস তিনি মাদমাগে শোগা আর মেন অনিকা বেসম গুলা ল্যাগিং এহন তেন ফুরসত দিগেন কুরিয়া গেন দানা মেয়েদুগে মে শো একে বেস্তি বেফন কাম দিয়া শো একা বেগেন দিয়া কাম আর আশিদা উম্মীদ করা আসসালামু আলাইকুম টি টাইম রিকোয়েস্ট
1: Tea time request. Mila Malatif Lam.

0: নোয়াদিয়া 1 MHz দিবেহি FM মাগরিব নামাজ ওয়াগত
1: আল্লাহু আকবার আল্লাহ

ফাহে এওরেম বিমগা দাতরু ফাতরু কো এওরেঙ্গে কুরিং উলুনু মিহুঙ্গে নিমুমি খোম ফদে খুঙ্কং ফাহে এওরেন নুবলানি হিয়ে এওরেঙ্গে মচ্চং অল্লাহু হালাকু ফনুবা নেতকুরবি আদি কাফির মিহুন্নং হুরি এফদা উকুবা থাকে।

نواز আদি কালেগে ফানুগে কুশাশায় মুমিনু ফিরহেনু নশায় মুমিনু আংহেনু না ফাফা ফুসমা কালেগে ফানু এদবাডায় গন্নবাশে দিয়াবা মিহুং হিঙ্গা বিগা উলে থানায় আরাম কুরন্তিবে থং আল্লাহ দেনবড়গে মেতে।

0: Viral Vibe. Viral Vibe.
1: ডিজিটাল জামানায়কু কে পপ মিউজিকে কুরিয়েরুমণি ইতুরং হালু ইভেফা ইউটিউব আদি টিকটক ফদ ওয়াসিলাত্তোগে সাবং লাভতা ওয়াগুতুং মুলি দুনিয়া ফিতরিগেন্দে মিগে এমএ ফাহাক্কলে ওয়ে মিসালকি দেহাস বারবনাহারু মুলি দুনিয়া সিসুয়ালি সাইগে
2: ওপেন গ্যাংনাম স্টাইল
1: মিলা ভাইরাল ওয়েগেন্দিয়া গুতুং এতা মিলিয়ন আডুয়ে হুন তেলিনাক কে পপ তারফ ওয়েগেন্দিয়া দেহাস বারবনাহারু নেরনু মিলাবেকি কে পপকে তারিহু বদল কোলে লাভে ege himene maja concept a muli duniya feturigen dia horse riding dance step aki internet ke thari hugaves emme boda viral trend vi lava me youtube ga 1 billion views hamakuri furatama video ves me

0: لكم
1: আদি তিমন রসকলাঙ্গে ইরাদ কুরবানম তিমন রসকলাঙ্গে খলেগ ফানং এউরেন দক্কওয়া ফি মুসকং কশবরে ফহে এউরেনগে নিশান্তকুম খলেগ ফানং এউরেন এঙ্গি বড়া গতিসকং কশবরে আদি বসবুনমগে রাগুম খলেগ ফানং এউরেন এঙ্গি বড়া গন্নওয়ানকং কশবরে আদি আল্লাহ তিয়বা মিহঙ্গে আমল তদ দেনওড়গিমতে